0: ভাষণ দে যাকা ওই নয় তো সাথে এসে পার্থক্য চার মেরা হাউস রেডিও আদি খোলে রাখাই যা
1: নমস্কার म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोक लाग्यो तपाईँ यतिखेर सुन्दै हुनुहुन्छ आदिखोला एफएम 105.4 मेगाहर्ज।